0: দুবা এলাকা পানোকি আসায়া আখো ফিফা ওয়ার্ল্ড কাপ মিয়ান আসর মচ্রুক আসায়া তাজিবাগি ইয়ামায়াসর মেক্সিকো কোল আনাদা জংলাকি সাউথ আফ্রিকা মাদক তাকুক আসে সাউথ কোরিয়ায় আনা খাগি জিজিয়া মাদক তাকুক আসে কানাডা আসর পোসনিয়া নাদি কোল খাখাই দাকচা ট্র আসে ইউএসএ কোল পজ খাগি পেরেকোয় মাদক তাকুক আসে কাতার আসর সুইজারল্যান্ড নাদি কোল কাকা ইডাকচা ট্রন আসে ব্রাজিল আসর মোরগো নাদিয়া কোল কাকা ইডাকচা ট্রন আসে স্কটল্যান্ডটি কোল কা দাজং লাগি হাইটি কোকালি আসে অস্ট্রেলিয়ায় কোল আনা দাজং লাগি তুর্কি আকুক জার্মানি কোল তনত কাকি কোরোকাও আয়ং আয়ংা কোকালি আসে নেদারল্যান্ডস আসর জাপানা কাঙাদং মরং দবা আসায়ার কোল আনা নায়োকা মেচ ট্রন আসে আইভরি কোস্টি কোল কা দাজং লাগি ইকুয়েটর মাদক তাকুক অমু সুইডেনি কোল পুঙো কা ইয়োকা টুনিশিয়া মাদক আয়ং আয়ংা তাকুক মালে আসে স্পেন আসর কেপো ভার্টিনা কোল দাজংলা দাজং লাগি ড্রোন চালে আসে বেলজিয়াম আসর ইজিপ্ট না কা কাকে ড্রোন আসে সৌদি আরবিয়া আসর ইউরোগোয়না কোল কা কাকে ড্রোন আসে ইরান আসর নিউজিল্যান্ড না কোল আনানা ইয়োকর ট্রোন চালি আসে বুধবার ফ্রান্স আসর সেনেগাল না কোল আসম কাগে ফ্রান্স কোকালি আসে নরওয়ে পজ কাকে ইরাক কোকালি আসে আর্জেন্টিনা আসর আলজেরিয়া না আসাইয়ালি আসে আসর ইবা আসাইয়া নং মেসি গোল আসম হেট্রিক ইয়োকা আসম তাজং লাগে আর্জেন্টিনা কোকালি আসে অস্ট্রিয়ায় কোল আসম কাকে জর্ডান মাদক তাকু কুয়ালি আসে পর্তুগাল আসর গঙ্গনা কা কাকে ট্রন চালি আসে ইংল্যান্ডটি বজ আনাকে ক্রোশিয়া মাদক তাকু আঙু খানা আসর পানামানা খানাই কা দাজং লাগে কোকালি আসে কলম্বিয়ায় আসম কাকে উজবেকিস্তান কোকালি আসে জিজিয়া আসর সাউথ আফ্রিকা না গোল কা গাই ডাকচে ট্রন আসে সুইজারল্যান্ডে গোল বজ কাকে বসনিয়া আকুক কানাডায় আয়ং আয়ংা কাতার মাদক ট্রুক তাজং লাগে কোকালি আসে মেক্সিকো কা তাজং লাগে সাউথ কোরিয়া মাদক টকক মালি আসে টাউনং নেদারল্যান্ডস আসর সুইডেন না টেরাকো মিনিট সেমেনং আসাইয়াচে রুনামালির আসংনব কা কো মিনিট সেমেনং জার্মানি আসর আইভরি কোস্ট না আসাইয়াচে আসংনবসা পুঙ্গা কো মিনিট সেমেনং ইকুয়েটর আসর কোরোকাও না আসাইয়াচে টুনিশিয়া আসর জাপান না আসংনব টুকুয়া কো মিনিট সেমেনং আসাইয়াচে লির আসংসা আউনং টুকুয়া কো মিনিট সেমেনং স্পেন আসর সৌদি আরবিয়া না আসাইয়াচে দা সাউন্ডং কা জঙা মদতক চকু
1: আসনুকি সাইসা পংসং আঙাশুকু তাঙাসনুকতেন পয়েন্ট সিন্দুং নং প্রিন্সিপল অফ পয়েন্সি উনক লমসাপা আঙাশিছে
2: As a community outreach project, the second semester student teachers of Mugukchung College of Teacher Education, MCTE, presents the dramatized concept of the principle of buoyancy. Here are the characters. Mother, Akka, King, Queen, Minister, Archimedes, Goldsmith.
3: Alam is a single working mom. And she lives with her lovely daughter named Akka. One day, the mom and daughter are in their home, spending their evening together. The mother is reading a book while the daughter sits next to a table doing her homework.
4: Akka.
5: Yes, mom.
4: Aren't you going out to play today?
5: One more homework to do, mom. Mom, do you know? Today we learned something very interesting in mathematics class.
4: What did you learn today, Akka?
5: Well, we learned about how to find the area of circle by using a formula that is pi into r square.
4: Ah, I see. Would you like to know about the person who discovered the formula?
5: Oh, yes, Mother.
4: The person who discovered this is Archimedes. He was not just a mathematician, but a physicist, engineer, astronomer, and inventor from the ancient city of Syracuse in Sicily.
5: Mom, I was just wondering,